কেনেগেডেক আকাশবাণী শিলং খুবর বানপুলের ও রিচমন খারলুখি কিমাত বকংসান জঙ্গ খুবর মেতাগস্তে উমন্ত্রী রংবা আদো কারি উন্নয় জিঙ্গ ইয়াগ জেলা কর্ণাটকা বা তেলেঙ্গানা বানপ্লে কি প্রজেক্ট বফের বফের মেতাগসমি উচিফ জাস্টিস ইন্ডিয়া উসুরিয়া কান হিনেন কসমি উলপ্লে এক মেগা ক্যাম কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হালোর কা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বাট কি স্কিম আইজিং মন্তয় কুমক জিঙ্কমা বুড়া মেগ জিং ডাবস খন্ডাই ফৌসনাম জঙ্ক আকাশবাণী লপনলং জিঙে মারে মারাথন গবসান কিলোমিটার হিনেন গসমি বাট উসুভেন্দু আধিকারী উলাবাম সমাই কুমু মন্ত্রী রংবা জঙ্গ জেলা ওয়েস্ট বেঙ্গল হিনেন গসমি কখু বর কবনিয়া উমন্ত্রী রংবা আদো কারি নরেন্দ্র মোদী উনলেট জিঙ্গ মন্তা গসমি এক জেলা কর্ণাটকা বা তেলেঙ্গানা নরেন্দ্র মোদী উনলেট নিকং সা কর্ণাটকা বনে সিমবন্তা হাগ জিংরাখে এক জিংদাব সাউথ সানসনাম জং কা দি আর্ট অফ লিভিং হা বেঙ্গালুরু উনপ্লেরু ইয়া কা ধিয়ান মন্দির কবালাশনাথমাই হাক আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার হাদেরগানে উমন্ত্রী রংবা আদো উনলেট সা তেলেঙ্গানা বনবো ইমাউনং রেম বা বনপ্লে পাট

খবর একটিং জয়ন্তী আবং ফে পড়না আকাশ পানি শিলং সরকারি রেছিম গয়া সিন কাপ সিন কাপ ওপেন খালাম ছো ছো ইয়েদা কেউ ক্রে কন্ট্রাক্ট কেউ ক্রে হাকি মিনিস্ট্রি সরকার কিছনা সরকার কিসেন ওয়াহা কি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইয়ং সরকার লংবা কি কন্দন ওয়া কি রকম মথমে ওপেন দিকা ইয় তুলপ কেউ ক্রে হা ইপর ইউ ব্যাং ওই কামচু এম ই কিটখলি ওই উবোট রন্তি কি আইন কেলেব কি ব্রুম তিমিদুর দি পনপ্রা কি হনুমান মন্দির ওয়া এম হা গড়ি খনা শিলং ওই ও তো কি দুর্বলাই কি তের রূপা ওই পয়সা হাদিন ওয়া দপন প্লে কি সিসি টিভি ক্যামেরা অং কি পুলেট ইনি জিয়া হে পর শিব জি স্টেপ হে হপো উপ উসাম কলুম ইঞ্জুরি পুলিশ স্টেশন কাটকাম গে এফ আই আর ও উজর দা উ রাভি শর্মা কিনি কি ব্রু তো দপসিয়া কি চপ হনুমান মন্দির দে ওয়া পনপ্রা কি কথা উপসিয়া হছুয়া পনসি পনপ্রা কি কি বি দে কি এম কাম হা কথা মন্দির মেঘালয়া অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট দে লং ওয়া মার্সি ফর অ্যানিমালস ইন্ডিয়া দপনমান কি কলং ইস কায় টেকনিক্যাল সেশন হজরং কি রুকম এ বা মি উদা ইয়ে ভা ইমেদ ইং গিমরাত কওয়া হা কওয়ামান হা ভোকেশনাল ট্রেনিং সেন্টার অপর শিলং কিনি প্রোগ্রাম থমু গ ওপেন ভা কি রকম সুমার কি সিয়ং দেব কুন্থপ কি স্টার্ট সায়ন দে লং ওয়া ইপেট ইউ এম ই কিট খলি হে তো ওয়াই রকম সুমার কি মরাত কিনি কি ইস্কায় দপনমান একা তো ইউ ইউরাপ ছু ছু কি ভেটেরিনেরিয়ান্স কি ওয়া ছা সিকা ইউ ইউ কি উক্রে কাম লংবা স্টার্ট সায়ন কাটকাম ওয়া দা পঞ্চং কাটকাম ওয়া দা পঞ্চং নংরিম ওয়ে ওয়াদ ইজি মুদা আই সি আর ন্যাশনাল রিসার্চ সেন্টার অন পিক হাগনি গলং কি রু চাম্পং দ অং কি কিনি কি রুকম ক্রে কাম মান কি কি উকং সান উপন টিকা ছে ইনং ওয়া ইমান ছিঙা কি মরাত মিনিস্ট্রি এডুকেশন দা ওপনমান গয়া ভারতীয় ভাষা সমকাম আর যা আফাউন রু হাবর স্কুল হকলেন রি হেপর ও ইয় ছুটি লিওর হা সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রি দ অং গোয়া কিনি কাম কওয়া চিটি আউদা ইউরাপ কয়া কি খনা পুরে ইয় কি গলাত কৌ সুক ইয় কৌ ইয় কি উনং উতিপ কি সাপ উই কলাম ইয় খনা হা কি জে খিটে নো ফের ফের ইয়ং কি ইন্ডিয়া লংবা ইঞ্চিমেন্টা হা কি প্রোগ্রাম বোন জে কৌ ইয় কি উই কলাম ইফলু জিমুৎ দপেট ইউ গসঙ্গি ওয়ার্ল্ড লুপাস ডে নে হকলেন গপ্রথাই দপেট ইউ নি গসঙ্গি তো ইউ সাম ইউটিউব ছা কি পেট বা চফাং গুপাস কমান গুজুৎ কৌ সজা ওই কৌ খতা ইয়েছি বোন গুট কি ব্রু হকলেন গপ্রথাই ইয়েগনি গুজুৎ মুপু এম দোয়াই ওই উম্পুয়ে উপন ছাই হাদু গাতনি ওই বোন সিন ওয়ান রা গোয়ে এ সজা ইউ জোর হাই জিং ইম ব্রু ওমান গসঙ্গি কফাং পরদি ইয়ং নিউস নেম তো মেক লুপাস ভিজিবল নেই ভা বোন সিন ইয়াগনি গুজুৎ লুপাস কি ডাক কি ছিনকা ইউ টেপ ওয়াই উম্পুয়ে উসুয়া থো দে ভেলু চেফাঙ্গনি গুজুৎ ওই নেই দা ওম বুটেপ ইয়া কি ডাক কি ছিনকা পনমানি ও চিমস্তিন ন ইয়াগনি গুজুৎ নে তো সঙ্গি কৃপাং ইয়ং ওর কি মানবাই কো টেপ কাম গ মরেস দে ইয়া গোয়া দ লেকমেন হা ওর কপ্রথাই ইয়েগনি গসঙ্গি দ লেকমেন একা হামান গসঙ্গি উবলা ইয়ং গত ইয়া গো আর ইয়ং নাইসান মানুষনাম ইউপনিউ এই বুরম ইয়া কি মানবাই ওয়ে ইউ লেকমেন উখেন কো রে তাই ই মিয়া ইং কি ই ইছা চিতম ইং কি ওয়াই নো সিয়াং ইং কি নদু নি জং নসেম চদু কে ইমলং সালং হা নাগলান ইগনি গসঙ্গি কৃপাং দ লেকমেনিকা হা গিয়ুম হা গিয়ুম মনে হা কলেন কি থা গো জলা হে ওয়া ওরো কি কি ইং কি সেম দ পিনু গি ইমন সিন সিয়াং ও ওয়ে দ পনমান গি ইং ও ব্লা নি মন্তা ইং কি ইউ নাং ইউ গি ছে ইখ্যা ওয়াই ভাই মেট হাই জিং এম মান গসঙ্গি উচি মিনিস্টার নে ফিউরিও ওলে দ একুবলাই কৃপাং ইউ ওরো কি মান বে হাচুয়া পোচু কুট ইং খবর তো নি পুরাই সে চেন কি খমার এম কাম খবর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দে খুদ উ ইয়ে ইয়ে করে লাং ইয়ং ওরো নি মন্তা উচনা ইয়া কি ইন্ডিয়া কো কু ছফরাং লংবা ই এম ইয়ে কিট খিলি ওয়াই সুমা সুখে রেগ মারিয়াং ইপন ছিলোর ওয়াই ই বরে খন খন্দ্র খুলোর ওয়াই ছে ইখিয়া ই ওয়ান পো ওয়াহা ই থিজি প্রখাত উ ডেপুটি চিফ মিনিস্টার প্রেসিডেন্ট তন সং দ ওয়াই পেট বা ইয়াক অফিস ক্রে কাম কবরতো পুলিশ আউটপোস্ট হা ওয়েস জেন্টে হেলথ ডিস্ট্রিক্ট উ হেড অং ইয়াক খমাত ডক্টর হিমন্তা বিশ্বা শর্মা রে ছাজি রুকাম নো ইয়াক খমাত বিজেপি লেজিসলেচার পার্টি ওয়াই ইয়াক এন ডি এ আসাম কি ব্রু ওম তিমিত দুর পেন্সি পেন প্রাগ ইয়াক হনুমান মন্দির হা শিল তো লগর না কি বরে খিটিং জেন্টি আর পোচ কুতন ইয়াবানি ইয়াক প্রোগ্রাম কি বোট খিনি তো আকাশ বানি শিলং

আর লগ্ন স্কাম অং ইট প্লেস হুঁতনাত বা সাজ কর ভাই ইয়া কিন্তু কিজিং রুয়াই জং ই বাহুন লং করবা বাদ কি পার লক হা কিজিং রুয়াই কি বি লাই কর তেং আ জিং আই এই ত্রাই আলাম মানো বান ইয়েং বুরম উত্রাই বাদ জেরুসালাম বাদ কি বেলা এরা বান পেন্টেম ইয়া কিন্তু কিজিং রুয়াই কিলং ই সেনরং বা স্কাম ইমলে ইরব স্টার করবা বাদ ইরকিন স্টার করবা মন্তা পান ইল পয়নো শাকবকুত জঙ্গনিক প্রোগ্রাম কি সাউ সময় মন্তাক জানমিন ইয়াকনিক প্রোগ্রাম লপিন বেট পেন বিয়াং পালাওয়াল নামসিফি ডাক ফার্ম বাট হোম ইউনিট জঙ্গ আকাশবাণী শিলং তেতাত হদু বিংনে শ্যাম বিয়াং কনিক দেক আকাশবাণী শিলং।